0: I exited Noshila. Our husband exited Ashil. Mani ite kush Ashil wa I kush Noshila. My door ota Ashila. Mani montu azin digi hundin lo. Endin lo hori. Jitten tu vadulo marga vedata ita hanu vetta. Oyoro timaj baade shaguru sahi. Sahi oro fo vedata nan fo very baade. I kush Noshila. আর ফো নরগো বেশি শুরু আসিল তো আই ফো জিবে বিয়াই বারে যতন করি বলা চাইতাম তো আই বে ওয়ে সঙ্গে করে বলা চাইলাম আজ আমার এনে নো করে আরে বেশি মাইকদার করছি আজ আমার সাথে আমি বেশি বেশি ফোন বিয়াইব আজ আমার লোয়ের সিরো ইদিটা মারা হসপিটাল আসিলাম আর জামাই মাঝে দিয়ে আনাল্লা বলে হসপিটাল ভর্তি করাই হসপিটাল তো আই বাদে আরে উনি কেমন দন্ন করে
1: छोटी उम्र की शादियों के लिए सिंध में 2013 का कानून मौजूद है उसके मुताबिक कोई भी लड़का या लड़की बच्चा या बच्ची जो कि 18 साल से कम उम्र के हैं उनकी शादी करना गैर कानूनी है लैकिंग है वो ये है कि मालूमात नहीं है और हमारा एक बहुत खूबसूरत सा स्लोगन है इसके साथ ही वुमेन प्रोटेक्शन सेंटर के साथ ही रिपोर्ट वायलेंस रिड्यूस वायलेंस तो हम ये कोशिश करते थे कि बच्चे अपने लिए खुद आवाज उठाएं अगर किसी की सहेली की शादी हो रही है तो सहेली जाके उसको रोके कि ये छोटी उम्र की शादी है अगर बहन की शादी हो रही है तो भाई खड़ा हो जाए कि ये छोटी उम्र की शादी है
0: আই আর জিনিন মানুষগুলোর হাঙ্গুরি সেলাই নম্বরে আর কমিউনিটিগুলো হিনর আয় হামেশা হয় সুড়া হলে মাইমেন্দার বিয়ান দি বললা মাইমেন্দার ফান্না পারে বললা মাই বাই হি বিয়ে নিজের হাম নিদে করে নিজের ঠে নিজে হামায় পারে পান তো বাদে মাই বি পারে বিয়া দিলে মাই বি জিনি মার হনক কান দিয়ে মন তো গঠন গড়ে দিতে গেলে বাজার করে দিতে গেলে হিবি হিবা জিন্দগি মারে দুঃখ পান করে পান আর আনটিলা তো যেটা আজ আমার সারি দিয়ে তা আই একুরে বছর আসছিলাম তো আর পয়সা উড়োগা দু বছর আসছিল ডরগা 3 বছর আসছিল আর এনজিও তোর আমরা সাপ করছিল তো আই ফোন পড়াই ফল বেহাম করছি তো এন করি ওর আয় আজ কান সুন্দর জায়গা মারা আয়ের আর পড়লে আমি বসে করে আর তো আর ফোন ধরে কেবাবিলেও অশান্তি লাগে আর ফোন ধরে গুড শান্তি লাগে।

0: I exited Nashila. Our husband exited Ashil. Mani ite kush Ashil wa I kush Nashila. My door ota Ashila. Mani montu azin digi hundin lo. Endin lo hori. Jitten tu wa dulo morgo pera ta eta hanu eta. Oyoro timaj ba ade shaguru sahi. Sahi oro fuwa pera danan fuwa pera ba ade. I kush Nashila. আর পো নরগো বিশেষ শুরু আসিল তো আই ফজিবা বিয়াই বারে যতন করি বলা সাইতাম তো আইবে ওয়ে সঙ্গ করে বলা সালাম আজ আমায় এনে নো করে আরে বেশি মাইদর করি আজ আমায় সালা আমি বেশি বেশি ফোন বিয়াইব আজ আমার লইর সির ইদিটা মমারা হসপিটাল আসিলাম আর জামাই মাজি দেন আল্লাহ বলি হসপিটাল ভর্তি করাই হসপিটাল তো আইবা দে আর উনি কে মদন ন করে
1: छोटी उम्र की शादियों के लिए सिंध में 2013 का कानून मौजूद है उसके मुताबिक कोई भी लड़का या लड़की बच्चा या बच्ची जो कि 18 साल से कम उम्र के हैं